0: ཆི আৰু মাগপা ন দুম তঙ এইচ আই ভি দ ওদে আৰু উখ সুমসাক সোজ ওদে উনি আনফাকমন বিসা ও আৰু বিসানা সখনা ও বাটকৃতনা মনা
1: নাসিমাং বডিগার্ড ফিল্ম নিগিত খো খনাসোহা তাও নাসিমাং গোলমাল রিটার্নস ফিল্মনি অনুষ্কা মঞ্চান্দানি রঙ্গপা টু সালা গীত খো খনাংস খাগেন।